দয়াসখী শান্তিপুত্রী শ্যামং পুত্র সত্যম মাতা পিতাগ্নানম ধর্মো ব্রাত দয়া সখী